0: আমরা সন্দেশ আয়ত পাঠ্যপ্লো চার মেগা রেডিও।
1: নমস্কার, ম দেবীরাম পরাজুলি জিরে খোর্সানীকে বোকলায়ো। তাই এটি সুন্দর হচ্ছে আদি খোলা FM 105.4।